ভগবানে যাবি হার কমা পার কামনা স্বর্গ কহ কাউন অবতার যাব নির্গুণ প্রাপ সাইজ সুভাই তাব শিব সকত কহ কত ঠাই যাব আপ আপ আপন জো তার তাব কমন নিডর কমন কা ডর আপন চর তাব করণ হার নান ঠাকুর কমা পার অবনাশি সুখাপন আসন তেহ জন বরণ কহ কহ বিনাশন যা পূর্ণ করত প্রভু সূর্য তাব জম পুত্রাস কহ কেশ হই जब अवगत या गोचर प्रभु का तब चित्र गुप्त किस पूछत लिखा जब नाथ निरंजना गुजरा गति तब कौन छुट्टी कौन बंधन बाद